0: যে সকাল বিদিলে দিব্যে পূর্ণিমা বনম লামন কো বাত গদা গদা পারি প্রেম রসলে। সবাইলাই নমস্কার, মেরো নাম সুভদ্রা কৈরালা, পোখরা পাঁচ পর্স্যাং মা বসছু ম। তপাইহরু অইলে রেডিও সফলতা 103.4 শুনি রনু ভয়েকো ছ।
1: রেডিও সফলতা 103.4 মেগাহার্জ
2: শুননা মন লায়ো।